তেবে শ্রোতা বন্ধু মন পছন্দর ওড়িয়া লোকসঙ্গীত এবং ওড়িয়া আলবম গীত শুনিবাকু চাহুচি ওড়িয়া আলবম গীত শুনিবাকু চাহুতিলে আম পাখু শীঘ্র শীঘ্র এসএমএস করন্তু 09495963210 নম্বর রে আমি রহিলু আপনমানকর এসএমএস অপেক্ষারে।

তেবে শ্রোতা বন্ধু আপনার কিছু এসএমএস আসি যাই চলতু দেখা প্রথম এসএমএস টি কে পঠাই প্রথম এসএমএস টি পঠাই শীর্ষা কনিকা ছক কটক রু শুণা ইচ্ছা প্রকাশ করেছেন ইরা মহান্তি গাই গীত এ মন মোর হয়ে আজ তোলা বালিঘর তাহলে আপনার অনুরোধ গীতটি প্রচার করছু শুনে নিয়ন্তু।

ঠিক এতিকি বেড়ে সমগ্র সত্তা হয়ে যায় জগন্নাথময়। নদীটি এপরি বিভোর থাকে সাগর সঙ্গমর অপূর্ব স্বপ্ন সম্ভারে। সতরে তাঁপরি আপনার ঠাকুর এ জগতের বিরল। বিষ্ণুপ্রসাদ পট্টনায়কর রচনা, গাইছেন পদ্মাবতী।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আকাশবাণী কটক, শুনন্তু অনুচিন্তা উপস্থাপন করিছন্তি তরুণকান্তি রাউত।

হে জগত বান্ধব জগবন্ধু, আজি সকল জগতরে উচ্ছৃঙ্খলতা বড়ি যাইছি, হত্যা ব্যভিচার বড়ি যাইছি, হিংসা লোভ বড়ি যাইছি। তুমি প্রভু তোমার সেই চকা আখিরে দর্শন করে বসি রুহনি নীরব হই, অধা বাহু প্রসারিত করে খণ্ডন কর সকল দূরাচারী। এই কামনা নেই ভক্ত ধাইছি শ্রীক্ষেত্রক চতুর্ধাম দর্শন করিবা কো, ভক্ত সবুঠি ধাই ধাই শেষে আজি পহঞ্চিছি শ্রীক্ষেত্র পুরী ধামরে।

হে দীনবন্ধু, হে জগবন্ধু, হে নীলাদ্রি বিহারী নীলমাধব, ভাই ভৌণী সুদর্শনঙ্କ ସହ আজি যেমিতি মহাস্নানরে ভিজুছ পবিত্র দেবস্নান পূর্ণিমা অবসরে শ্রীক্ষেত্র পুরীরে, সেমিতি সকল জগতকু ভিজেই দিও তুম আশিষর বর্ষারে, তুম দয়া করুণা ক্ষমার বর্ষারে। হসি উঠু সকল জগত, হসি উঠু সকল সংসার, দুঃখ দূর হেউ সভিঙ্কর, সুখরে রুহন্তু সমস্তে, সকল জীবজগত শান্তিরে বসবাস করন্তু এই ধরারে, এই জগতরে। এই কামনা আজির গীত গীতিকারী।

0: বাউরি কুড়ে হুই জন্ম, বালিগাঁ দাসিয়া মো নাম।
1: দিন যাক তো তাড়পতর খেদ লেখনি ধর বসিলা, লুগা বুলিলনি, পেটুক দানা যাব কেমিতি?
0: কন কহিল কমলি, পুথিরে মুই কালিয়া ঠাকুরঙ্ক নাম লেখি লেখি তাঙ্ক গুণকীর্তন করি করি মোর তো ভোকশোষ কিছি নাহি।
1: তোমার সিনা পুথি লেখিলে পেট পুরুছি, মোর তো পুনি পেটটাই অছি, কেতে দিন আর পেটরে উদাকনা দেই শোইবি? তিন দিন হেলা পেটক দানা যাইনি, চুলি অজলা, আর কেতে সহিবি কুহ?
0: তিন দিন হেলা চুলি অজলা, কিন্তু মতে তো তুমি খাইবাকু দেইছ।
1: আর কোন করিথান্তি, হাঁড়িরে যে পখাল পানি থিলা সেতক তোমাকে দেলি, মু খালি
0: পানি পি রইছ।
1: হ, আর কোন করিথান্তি যে

0: প্রভু প্রভু মহাবাহু পতিত পাবন পহণ্ডিকি যেপরে রথ উপরে উভা চতুর্থা মূরতি জগন্নাথ বলভদ্র সুভদ্রা সুদর্শন নন্দীঘোষ রথে কালিয়া ঠাকুর তাড়ধ্বজরে সংকর্ষণ বলদেব এবং দেবদলন রথরে মা সুভদ্রা সুদর্শন এ পাপী জন্মরু উদ্ধার পাইগলি প্রভু নমস্তে দেব জগন্নাথ নমস্তে শঙ্খ চক্র হস্ত
1: নমস্তে দেব জগন্নাথ নমস্তে শঙ্খ চক্র হস্ত

0: ভক্ত দাসিয়া,
1: কে
0: তোমার ভক্তের প্রীত?
1: কে কে তুমি দিব্য জ্যোতিধারী অপরূপ পুরুষ?
0: মতে চিনি পারুন দাসিয়া, মু তোমার সেই আরাধ্য দেবতা জগন্নাথ।
1: জগন্নাথ
0: নারায়ণ, দশ অবতার, মৎস্য, কচ্ছপ, বরাহ, নৃসিংহ।
1: প্রভু প্রভু, মোর জীবন কৃতার্থ হয়েছি প্রভু।
0: কি বর মাগুছ মাগ দাসিয়া?
1: না, মোর কিছু লোড়া নাই প্রভু, কেবল গোটিয়ে মিনতি। এ অচ্ছব বাউরি দাসিয়া, যেতবে যাহা দেব তাহা তুমি শ্রীহস্তরে গ্রহণ করিব প্রভু। অচ্ছব বলে ঘৃণা করে দূরেই দেব নাই।
0: তথাস্তু ভক্ত দাসিয়া।
1: নিদ বাউলারে ই কি স্বপ্ন দেখিলি? তেবে কোন সত্যি প্রভু শ্রী জগন্নাথ এছাড় বাউরি ডাকে প্রীত হয়েছন্তি? নীলচক্রু দশ অবতার ওলে আসি আশীর্বাদ করে যাচ্ছি বড়দাণ্ড উপরে। প্রভু, তুমি জগতর নাথ প্রভু, অন্তর্যামী, ভক্তর মন জাণি সবু পূরণ করেছো।

0: বুঝিপাৰুনি
1: তেবে তেবে তেবে কোনে দরিদ্র কুড়িয়ারে পরীক্ষা করিয়া পাই পাদ দেইতিলে স্বয়ং শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ জগন্নাথ।
2: হ্যাঁ, মু স্বয়ং জগন্নাথ ভক্তর দুয়ারে পাদ দেইতিলে দাস। মু পরা ভক্তবৎসল তুমক ভুলি রহি পারিথান্তি কি পরি? তুমর পয়ড়া পানি কু মু অমৃত ভাবি সস্তরে গ্রহণ করি পান করিছি। কেবল আজি মু ভক্ত, তুমি যেতবেলে যাহা মতে উৎসর্গ করিব তা মু হস্ত প্রসারণ করি গ্রহণ করিবি।
1: কমলি কমলি কমলি, আম জীবন ধন্য হয়েছে কমলি, আস এ ধূলি উপরে গড়ি যাও। সেই জগতর নাথ জগন্নাথঙ্ক পদরেণু এ দাণ্ড পিণ্ডা ঘর চটাণ উপরে পড়িছি, সে রেণু লাগি এ পাপ শরীর পবিত্র হয়ে যাও।
0: কোটি জন্মর পুণ্য ফলরে তোমাকে পতি রূপে পাই মো জীবন ধন্য হয়েছে স্বামী, মো জীবন ধন্য হয়েছে, মো জীবন ধন্য হয়েছে।

0: আরে দাসিয়া তোতে কন শুভুনি মহাপুরুষ মানে তোতে অপেক্ষা করে ঠিয়া হয়েছি
1: না আপনার ডাক তাকে শুভিব সে নিত্যধামে বিচরণ করছে আমি নিজে ডাকছি
2: ডাকন্ত অতিবাণী জগন্নাথ হোসেন
1: ভক্ত দাসিয়া
3: কি পঞ্চ মহাপুরুষ পঞ্চ সখা
1: তুমি আমাকে কিপর চিনিল দাসিয়া
3: চিনিছি চিনিছি চিনিছি অতি বড় জগন্নাথ মত বলরামে মহাপুরুষ অচ্যুতে শিশু অনন্তে জ্ঞানগুরু দশবন্তে কিন্তু
1: কুহ দাসিয়া
3: আপনার এতে নিষ্ঠুর পঞ্চ মহাপুরুষ সামান্য দাসিয়া বাউরীকে পরীক্ষা করা চতুর্থা মূর্তি বন্দী করে আসছেন বড় দেউলর নীলচক্র দেহরে

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতেলি, এবং আজি মধ্যে চেটিনাড় সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড় সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড় সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरा 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइजिवो। ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
4: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

0: অবলাহিত কার্যক্রমে শুণু তন্ময় কুমার হোতা এবং সঙ্গীতা গোসাঁ কণ্ঠে আধুনিক গীত আপনার্যক্রম শুনে আকাশবাণী কটক কেন্দ্র।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
2: 1970
0: লোকগীত কার্যক্রমে শুণন্ত পালা পরিবেশন করেছেন কিশোর চন্দ্র নায়ক এবং সাথী হলে জয়রাম দাস, সন্তোষ কুমার পণ্ডা, ভঞ্জ কিশোর দাস এবং হরেকৃষ্ণ দাস।
3: বলো বলো, জয় জগন্নাথ স্বামী কি।

অনুরোধে হিন্দি এবং ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম মঞ্জুর মধ্যাহ্নকু আপনার স্বাগত জনাচ্ছি শ্রোতা বন্ধু। প্রথমে এই সেমিস্টরকু দিয়েছেন বিজয় মহাসিংপুর বহুগ্রাম কটকরু। আপন শুনিবা অনুরোধ করেছেন ভক্ত সলবেগ চলচ্চিত্রর এই গীতটি গাইছেন ভিখারী চরণ বড়, রচনা সলবেগ। আপনার অনুরোধর গীতটি আপনার শুনে দিচ্ছি।

0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু।
1: দাশবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: লোক সঙ্গীতরে আজি সন্তোষ নিভা জোড়ি নগরা বাদ্য পরিবেশন করিছেন নরেন্দ্র মল্লিক এবং সাথী।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ଏଥର ଗୀତଟିକୁ ଗାଇଛନ୍ତି ଚିତ୍ତରଞ୍ଜନ ଜେନା, ଗୀତ ରଚନା ଶ୍ରୀବତ୍ସ ଦାସ।

0: নমস্কার শ্রোতা বন্ধু,
1: শুভ সন্ধ্যা।
0: স্বাগত করুছু আপনমানকু আজির অন্বেষা কার্যক্রমকু।
1: আজির অন্বেষা কার্যক্রমরে মু আছি আপনমানক সাথী অনন্যা
0: আও মু প্রতীক্ষা। অনন্যা, আজ তো মো ব্যাগ এতে হেভি যে।
1: তুমি তো জানিছ প্রতীক্ষা, এবে তো মৌসুমি আসিগলাণি, রেনকোট ও ছতা তো নিহাতি আনিবাকু পড়ুছি। কেতবেলে যে বর্ষা হব কোন কহিব কিছি?
0: সে তো সত কথা অনন্যা, কোন করি হব, যাহা প্রকৃতির নিয়ম।
1: হেলে মু গোটে কথা আদম বুঝি পারুনি প্রতীক্ষা।
0: কো কথা অনন্যা?
1: এনে মৌসুমি বর্ষারে পানির সুয় কমুনি, তেনে খরা দিনে জল সংকট খবরর মধ্যে সুয় কমুনি, এ কি উল্টা কথা যে?
0: আরে অনন্যা, আমি যেতবেলে জল সংকট বা ওয়াটার স্কারসিটি বিষয়ে কহুছে, আমি কেবল কোন জল অভাব বিষয়ে কহুছু না, না ব্যবহার যোগ্য জল উপলব্ধতা কু বুঝুছু।
1: আচ্ছা বুঝিলি।
0: হ্যাঁ শ্রোতা বন্ধু, বড়ুতিবা শহরীকরণ এবং জলবায়ু পরিবর্তন সহিত প্রাকৃতিক জল উৎস গুড়িক হ্রাস পাউছে। নিকটরে বহু চর্চিত প্রসঙ্গ বিভিন্ন শহরের দেখা দেউথিবা উৎকট জল সংকট, আমার জল সম্পদ পরিচালনা পাই স্থায়ী উপায় খুঁজিবা এক গুরুত্বপূর্ণ বিষয় বলে আমাকে সূচাই দেউছি।
1: আচ্ছা তোমার মনে আছে প্রতীক্ষা, আমি স্কুলের জলর বিভিন্ন প্রকার শ্রেণী বিষয়ে পড়িলে।
0: হ্যাঁ।

0: শ্রোতা বন্ধু, ভারত সরকার অনেক যুবকেন্দ্রিক যোজনা কার্যকরী করেছেন। যুবক যুবতী মানে কিপরি উদ্যোগী হয়ে পারিবে, নিজে রোজগারক্ষম হয়ে অন্য মানুষ রোজগারর পন্থা দেখাই পারিবে, বিশেষ করে নিযুক্তিদাতা হবার মানসিকতা রাখবে, এ দিগরে কার্য করছেন সরকার। এমিতি অনেক যোজনা মধ্যরু স্টার্টআপ ইন্ডিয়া যোজনা অন্যতম। এক অভিনব চিন্তাধারা কিংবা বজার সুবিধা দেখি নয় ব্যবসায়িক প্রকল্প আরম্ভ করা এই যোজনা প্রোৎসাহিত করে। ভারত বর্তমান বিশ্বর তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টম ভাবে খ্যাতি অর্জন করেছি। এই যোজনা মাধ্যমে ট্যাক্স রিহাতি এবং আর্থিক সহায়তা যোগাই দিয়ন্তি সরকার, যাহাদ্বারা যুববর্গঙ্ক পাই আত্মনিযুক্তির বাট খুলি যায়। এই অবসরে আজ রয়েছে আলোচনা, স্টার্টআপ মাধ্যমে যুববর্গঙ্ক পাই আত্মনিযুক্তির সুযোগ। এ সম্পর্কে আলোচনা করছেন ডক্টর লক্ষ্মণ সাহু।
1: আজির সমাজে অনেক সর্বনিম্ন শিক্ষা বা উচ্চতম শিক্ষা পাইবা পরে চাকরি নপাই বেকার হয়ে মানসিক স্থিতিকে হরাই বসুছেন। তেণু বেকার যুবক ও যুবতীঙ্কু কেবল চাকরি উপরে নির্ভর নরহি নিজস্ব ব্যবসায় উদ্যোগ কৃষি পশুপালন ও সেবা ক্ষেত্রে স্বাবলম্বী করিবা পাই কেন্দ্র সরকার ও রাজ্য সরকার বিভিন্ন যোজনা ও ঋণ সুবিধা আরম্ভ করছন্তি। এই যোজনা গুড়িক মূল উদ্দেশ্য হচ্ছে রোজগার সৃষ্টি, উদ্যোগী সৃষ্টি ও গ্রাম ও সহর উভয় অঞ্চলরে আর্থিক সশক্তিকরণ করিবার লক্ষ্য রাখিছি। স্টার্টআপ মাধ্যমে যুববর্গঙ্ক পাই আত্মনিযুক্তির সুযোগ রয়েছে। স্টার্টআপ হেউছি এপরি এক নূতন ব্যবসায় যাহা অভিনব চিন্তাধারা প্রযুক্তি কিংবা নূয়া সেবা মাধ্যমে বজারর সমস্যার সমাধান করে। ভারতের স্টার্টআপ ইন্ডিয়া পরি পদক্ষেপ যুবক ও যুবতী মানুষ চাকরি খোঁজুথিবা ব্যক্তির চাকরি সৃষ্টিকারী উদ্যোগে পরিণত হবার সুযোগ দিয়ে আসিছে। আজির যুবপিঢ়ি কেবল সরকারি কিংবা বেসরকারি চাকরি উপরে নির্ভর নরহি নিজের দক্ষতা, শিক্ষা ও সৃজনশীলতাকে ব্যবহার করে নিজস্ব ব্যবসায় গড়িপারুছন্তি। স্টার্টআপ মাধ্যমে যুববর্গঙ্ক পাই আত্মনিযুক্তির সুযোগ।

0: ଆକାଶବାଣୀ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ସବୁ ସ୍ଥାନରେ ସବୁବେଳେ।
1: আজি তো পার্টি দরকার, প্রথমে চ্যাম্পিয়ন সহ সেলফি উঠাইবা। আইডিয়া, এইটি পার্টি করিবা, চলো পিজ্জা পার্টি। চল তো কার্ড পিনদে,
2: মো কার্ডর ডিটেলস ও নিজে হি ভরিবি। আরবিআই কহে যে নিজর পিন, ওটিপি, সিভিভি কিংবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাহা সহিত শেয়ার করন্তু নাহি। অনলাইন ব্যাংকিং কেবল নিজর কম্পিউটার, মোবাইল এবং সিকিউর নেটওয়ার্ক দ্বারা করন্তু।
1: বাই গার্লস, কোয়াডে যাওছু, শুনি পারলুনি, নো শেয়ারিং।
2: আরবিআই কহে সচেত হুয়ন্তু, সতর্ক রুহন্তু।
3: অধিক সূচনা পাই 1444 শূন্য কো মিসড কল দিয়ন্তু। ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা জনহিতরে জারি।

0: তুমি যদি সতরে জগতর নাথ, তুমি যদি সতরে মো মাঙ্কর আরাধ্য ঠাকুর, মতে ভাল করে দিও প্রভু, মতে ভাল করে দিও। কি কষ্ট, এ কষ্ট মু সহি পারুনি মহাবাহু, মাঙ্কর মু অবাধ্য হেবিনি প্রভু, তাঙ্করি আদেশরে তোমরি নাকু মু ছদিন হেলা জপুছি, হেলে কাই সতরে কোন মু ভাল হেবিনে কুহ প্রভু।
1: সেই জগন্নাথঙ্কু ডাকুথা পুয়া, সে নিশ্চয় তোতে ভাল করিদেবে।
0: মা মু পারুনি মা, কাই কোটি শুনছন্তি তম জগন্নাথ, সবু মিছ সবু মিছ, তোমার তোমার উপদেশ অনুসারে ছ দিন হেলা জগন্নাথঙ্ক নাম জপ করুছি, কাই মো যন্ত্রণা তো মো যন্ত্রণা তো দূর হেলানি মা।
1: হবরে বাবু, তো কষ্ট নিশ্চয় দূর হব, তাঙ্করি পাদ পদ্মরে নিষ্ঠার সহ শরণ নে।
0: শরণ নেবি, কাঠ পথরর জগন্নাথ কুয়াড়ে অনাথর নাথ সাত দিনরে ভল করিদেবে।
1: শালবেগ, তু এ কোন কহুছু পুয়া, তু সবু কহ পছে, দুঃখ হারি জগন্নাথঙ্কু তু গালি দে না পুয়া, এ দুনিয়ারে মো দুঃখ কেহি ন শুনিলে বি সে নিশ্চয় শুনিবে, সে নিশ্চয় তোতে ভালো করে দেবে বাবা।
0: কেবে কেবে আও ভালো হইবি মা, কেবে আও ভালো হইবি, কেবে আও সে মো ডাকু শুনিবে।
1: তো ধৈর্য ধর পুয়া, আজি রাতি পাইলে, আজি রাতি পাইলে সাত দিন পুরিব, ভক্ত পাই ভগবানঙ্কর ইহা এক কঠোর পরীক্ষা, আজি রাতি পাইবা যায় তু সেই মহামন্ত্র জপ কর বাপা, তাপরে জানিবু মো ঠাকুরঙ্কর মহিমা কেতে।
0: সত কহুছ মা, সত কহুছ, মো মো দুঃখ যন্ত্রণা আজি শেষ হব।
1: হ্যাঁ বাপা, মনকু দৃঢ় কর, নিজ ভিতরু অহংকার গ্লানি আর ক্রোধকু ত্যাগ করি চকাডোলাঙ্কর পাদ পদ্মরে আত্মসমর্পণ কর, ফল নিশ্চয় মিলিব।
0: আত্মসমর্পণ?
1: হ্যাঁ, এই দুর্দিনরে সেই দুঃখ হারি তোর একমাত্র সাহা ভরসা, রাতি অনেক হেলানি, তু প্রভুঙ্ক নাম স্মরণ করি শুইপড়।
0: হো মা।

0: দেখি।
1: তোতে নিশ্চয় ধরিবি, ঘর দুয়ার সবু বন্ধ হয়েছে, ধরা নদী তু যু কুয়াড়ে।
0: মু কন এত সহজরে কাহকু ধরা দিয়ে?
1: মু পারুনি প্রভু, মোর দোষ মার্চনা করি মতে দয়া কর, হে দয়াময় থরে মাত্র প্রভু, থরে মাত্র তোমার সে কোমল পরস দিও মহাবহু, থরে মাত্র থরা দিও প্রভু, থরা দিও, থরা দিও প্রভু, থরা দিও, থরা দিও প্রভু, থরা দিও।
0: এ কোন সালে বেগ, মোর স্বরূপ দেখি তু মোহমুগ্ধ হয়ে যাইছু। যা হো, বিলম্বরে হেলে বি নিজের আত্মাভিমান অহম্ভাব ত্যাগ করি তু মোর শরণাপন্ন হেলু, সেইথিপাইঁ আজি মু তোর অতি নিকটরে, মোর স্পর্শরে তোর অসাধ্য রোগ আউ ক্ষত এই মুহূর্তরে আরোগ্য লাভ করু।
2: চিৎকার করে উঠল যে
1: দেখ মা, দেখ পুরোপুরি ভাল হয়ে যাইছি, মো দেহরে থিবা ক্ষতর চিহ্ন বর্ণ নাহিঁ মা।
2: হে প্রভু চকাডল, অনাথর নাথ জগন্নাথ, মো পুয়ার তাহলে ডাক তুমি শুনিছ প্রভু?
1: হো মা, সে মো কাঁথর ডাক শুনিছন্তি, মো দুঃখ সে দূর করিছন্তি মা।
2: মো প্রভুঙ্কর মহিমা এবে জানিলি তো সালবেগ?
1: হো মা, মহিমা তাঙ্কর অতুলনীয়, তুমি জানিছ মা, তুমি জানিছ সে কালি রাতিরে মো পাখু আসছিলে।
2: সত্যি?
1: হো মা,
2: সত্যি তুই তাঙ্কর দর্শন পাইপারিছ সালবেগ?
1: হো মা, কি কমনীয় সে মূর্তি, হাতের বংশী, শিররে ময়ূর চন্দ্রিকা, কি সুন্দর রূপ, মুহটি সতে যেমতি আম গোপাল মুহ পরি।
2: কি শান্তি, কি শান্তি আজি মু পাইলি, তু প্রভু জগন্নাথঙ্কর দর্শন লাভ করি জীবনকু ধন্য করিছু পুয়া, তু তাঙ্কর পরম ভক্ত হই পারিছু সালবেগ।
1: তাঙ্করি পরশরে মু আজি নুয়া মনিষ হেছি মা, মোর ভ্রম ধারণা দূর হয়েযাই, জগন্নাথ মহাপ্রভু কেবল উৎকলর নুহতি সমগ্র বিশ্বর প্রভু, সে সমস্ত পতিত জনর উদ্ধারকর্তা বলি সে পতিত পাবন।
2: হ্যাঁ বাপা, সে সমস্তঙ্কর, যিয়ে তাঙ্কু ভক্তিরে ডাকিব সে নিশ্চয় আসি তা পাখরে পৌঁছিবে, সে পরা ভক্ত বৎসল।
0: আজি কোন সকাল সকাল মা পুঙ্কর গপ আরম্ভ হয়ে যাইছে?
2: তু আসিছ গোপাল, দেখ দেখ বাপা, মো সাল বেগকু ঠাকুর ভালো করে দিয়েছন্তি।
0: ঠাকুরে?
1: ঠাকুর আহ কি, নীলাচল নাথ জগন্নাথ মতে সাহা হেলে গোপাল, মু পুরোপুরি ভালো হয়ে যাইছি।
0: মু কহিনথিলি ভালো বেলা আসিলে তু ভালো হয়ে যাবু?
1: কালি রাতে পরা সে মো পাখু আসছিলে, ঠিক তোরি মুহ পরি সুন্দর মুহ, ঠল ঠল আখি।
0: মো মুহ পরি কাহিঁকি হব, মু গোপাল, সি জগন্নাথ।
1: না রে, মোর কিন্তু মনে হলা সতে যেমতি শ্রীকৃষ্ণঙ্কর রূপরে তু মো পাখু আসছিলু।
0: হো হেলা বাবা, মু আসিথিলি, আউ কিছি কহিবু?
2: সে কোন কহিব, মু কহুছি আফগান যুদ্ধরে সে হাত হয়ে চিৎকার কলা বেড়ে তু তাকে উদ্ধার করে মো পাখু আনিছিলু, তারপর ঠার তো ছাই পরে তু তাকে জগি রইছু।
0: সবু সেই চকাডোলার ইচ্ছা মাউসী, কথারে নাই কই করাউ থায়ে মুহি, মোবিনু অন্য গতি নাহি।
1: হ্যাঁ

0: সেই চকা ডোলাঙ্ক দয়ারু মো আজি জীবন পাইছি। কেতে নিন্দা মু তাঙ্ক করেছি, কেতে পরিহাস করেছি, হেলে শেষরে তাঙ্করি দয়া, তাঙ্করি দয়ারু মো আজি পুনর্জন্ম পাইছি।
1: নিয়ে বাবা, প্রভু জগন্নাথঙ্কর তুলসী জল টিকে পাইদে।
0: দিও মা।
1: হে প্রভু চকাডোলা, তুই মো ধনর সাহা ভরসা প্রভু, তো পদ সেবারু, তো পদ সেবারু তাকে যেমতি বঞ্চিত ন করু প্রভু।
2: সে ভয় কর না মাউসী, শাল বেগ যে জগন্নাথঙ্কর পরম ভক্ত, সিয়ে কোন কেবে তাঙ্ক পদ সেবারু বঞ্চিত হই পারে।
0: ভাই গোপাল, মত যদি সাহায্য করন্তু, তোতে সাথে করি মোটিকে শ্রীক্ষেত্র যাই প্রভুকে দর্শন করন্তি।
2: এই কথা তো, শ্রীক্ষেত্রকু যাই প্রভু জগন্নাথঙ্কু দর্শন করিবু, এঠারু আনন্দর কথা আর কোন আছি।
0: হেলে গোপাল, মো প্রতি উৎকলর রাজা প্রজা আউ প্রভুঙ্ক সেবক মানঙ্কর যো মনোভাব আছি, মো শ্রীক্ষেত্রকু যাই পারিবি তো?
2: আরে, শ্রীক্ষেত্রর বড়দাণ্ড পরা সমস্তঙ্ক পাই, সারা বিশ্ববাসী পরা সেই বড়দাণ্ডরে ঠুল হুঁতি, তোতে পুনি বাধা দেব কি?
0: মা মা, মু তাহলে চিপি মা।
1: যা ধন, মু আশীর্বাদ করুছি, প্রভু চকটলা তো বিপদ আপদরে তোতে সাহ হইতান্তু।
2: চাল ভাই, আমি আগ বৃন্দাবন যাই বৃন্দাবন বিহারী রাধাকৃষ্ণঙ্ক যুগল মূর্তি দর্শন করি, তাপরে শ্রীক্ষেত্র যাত্রা করিবা।
0: আগ বৃন্দাবন যা?
2: হ্যাঁ, শুনিলি যবনমানক আক্রমণ ভয়রে জগন্নাথঙ্কু পণ্ডামানে শ্রীক্ষেত্রর অন্য কেউ অজণা স্থানকু নেই যাইছন্তি।
0: না না গোপাল, এহা কেবে হেই ন পারে, মো প্রভুঙ্ক পাই মু পুনি থরে অস্ত্র ধরিবি। গোপাল,
1: তু চিন্তা কর না শাল বেগ, জগতর নাথ জগন্নাথঙ্কর পুনি কিয়ে ক্ষতি করিব।
2: আউ কিছি ন ভাবি বেগে বাহারি পড়, বৃন্দাবনরে গোপীনাথঙ্ক দর্শন সারি সেঠু সিধা শ্রীক্ষেত্রকু যাত্রা করিবা।
0: হে প্রভু চকাটোলা, হে হতভাগ্য শাল বেগর, তমে হি সাহা ভরসা প্রভু, তমে হি সাহা ভরসা।

0: আহা, কি সুন্দরে বৃন্দাবন ধাম! এর প্রতিধূলি কণারে পুরী রয়েছে রাধাকৃষ্ণঙ্কর পদরজ। তীর্থময় মূর্তিময় এ বৃন্দাবন দর্শনরে মোর জন্ম সার্থক হয়েছে, জীবন ধন্য হয়েছে। হে প্রভু রাধানাথ, অকিঞ্চন সালবেগ তুমি সাষ্টাঙ্গ প্রণাম করছি। দোষ থিলে ক্ষমা দেব প্রভু, ক্ষমা দেব। সেই মুরলী নিঃশন তেবে কোন গোপাল আসছি, মতো এটি ছাড়ি দিয়ে কুয়াড়ে যে গলা, সেই কেবল জানে তার উদ্দেশ্য।
1: আরে সালবেগ, তু এটি, মু তোতে চারিআড়ে খোঁজি খোঁজি থকি গলিনি।
0: কহিলা থকি গলিনি, জানি শুনি মতো একা করে চালি যাওছু, পুনি মিছ কথা কহি লাভ কোন পাওছু কইলু?
1: হও ছাড় সে কথা, কহিলু আগ বৃন্দাবন ধাম তোতে কেমিতি লাগিলা?
0: ঠিক স্বর্গ পরি মনে হেলা।
1: কিছু অসুবিধা হয়নি তো?
0: নাই রে গোপাল, মোর কিছু অসুবিধা হয়নি, বরং হে গৈরিক বসন থারি কু অনেক তীর্থযাত্রী দয়া করিছন্তি, খাইবাকু বি দেইছন্তি।
1: সতে?
0: হ্যাঁ, সবু সেই চকাটলার দয়া।
1: সালবেগ,
0: কোন হেলা এমতি চমকি পড়লু যে?
1: আকাশরে খণ্ড খণ্ড কলামেঘ দেখি মনে পড়িগেল যে আষাঢ় মাস হয়ে যাইছি।
0: আষাঢ় মাস? এই মাসের পরা শ্রীক্ষেত্রে জগন্নাথ মহাপ্রভুঙ্কর রথযাত্রা হুয়ে।
1: আজি তো কৃষ্ণপক্ষের।

0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখাল এইচআইভি টেস্ট হয়েছি
1: নাই ডাক্তার বাবু সেইটা কোন নিহাতি জরুরি
2: আজ্ঞা হ গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কঠ দূরে রুহন্তু
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু
2: মনে রাখন্তু এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি
5: নমস্কার শ্রোতা বন্ধু আপনকৰ আমাৰ আম সমস্তংকৰ প্ৰিয় কাৰ্যক্ৰম মো পছন্দক আপোনমানক স্বাগত কৰোঁছো মো নমিতা আৰু মো জেসমিন ভাবুথিলি বসি তুম কথা প্রিয় আসিগল তুমি বন্ধু
6: হাত ধরি নেল দুঃখ হরি নেল তুমি মো আশার ইন্দু।

0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখেলা এইচআইভি টেস্ট হয়েছি
1: নাই ডাক্তার বাবু সেইটা কোন নিহাতি জরুরি
2: আজ্ঞা হ্যাঁ গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কঠু দূরেই রুহন্তু
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু
2: মনে রাখন্তু এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানায় থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি
5: আপনার স্নেহ আপনার আদর ভাল লাগে জানিবাকু আপনার শ্রদ্ধা আপনার বিচার ভাল লাগে পড়িবাকু।

0: প্রিয় শ্রোতা বন্ধু, বাবাজি চরণ নায়ক তাঙ্ক সম্পর্কীয় পরিবার বর্গ, ভাই ও ভাই বহু, পু ও বহু নাতি নাতুনি মানে মামাদুলা থামনগর ভদ্রক লেখন্তি।
1: মো পছন্দ ও এর উপস্থাপনা শ্রোতাঙ্ক সহিত আলাপ আলোচনা উচ্চ কোটির ও মনোচ্ছ হয়ে পড়ছে। আমাদরর শ্রোতা সরোজকান্ত পাত্র, মঞ্জুলতা পাত্র, নলিনী প্রভা পাত্র, পঞ্চ পাণ্ডব কুসুনপুর লেখন্তি।
0: মো পছন্দ কার্যক্রম মতো বহুত ভালো লাগুছে। অপাঙ্কর হস হস মুহে কবিতা পঠন, শ্রোতা ভাই ভীঙ্কর কবিতা খুব ভালো লাগুছে।
1: মো পছন্দ কার্যক্রম সারা ওড়িশাকু মহকাই দেউছি। মো পছন্দ এমিতি দীর্ঘ দিন চালি থাও।

0: প্রিয় শ্রোতা বন্ধু দীপঙ্কর পণ্ডা, শুভঙ্কর পণ্ডা, দিব্যঙ্কর পণ্ডা, রাজশ্রীকর, নিরাকর পণ্ডা, মহাজন সাহি, পটামুন্ডাই, কেন্দ্রাপড়ার লেখন্তি,
1: মো পছন্দ খুব ভালো লাগিলা। শ্রোতা মানকর সুন্দর সুন্দর লেখা মাধ্যমে আপনার প্রশংসা ও আকাশবাণীর প্রশংসা খুব মন ছুঁয়া।
0: আউ সবুঠ মন ছুঁয়া আপন ম্যাডাম দ্বয়ঙ্কর সুন্দর কণ্ঠস্বর সাঙ্গকু চমৎকার পড়াশৈলী শ্রোতাঙ্কু আকর্ষিত করিবা সহ মো পছন্দকু আহুরি লোকপ্রিয়তা হাসল করিবাকু সহায়ক নিশ্চয়।
1: আপন মো পছন্দ মাধ্যমে খালি ওড়িশারে নহে ওড়িশা বাহারর শ্রোতাঙ্ক সহ খুব পরিচিত হেবা সহিত আম্ব মানঙ্ক পরি শ্রোতামানঙ্ক পরিবারর সদস্য পালটি যাইছন্তি।
0: আশা করুছি আকাশবাণীর সদস্য ভালরে থাই আমকু এমিতি সুন্দর সুন্দর কার্যক্রম আনি দউথান্তু।
1: আগকু কেমিতি নুয়া নুয়া কার্যক্রম আমি শুনি পারিবু সে প্রয়াস আপনকর তো সবুবেলে আমপাই জারি রহিছি
0: এবং আগকু মধ্য

0: শ্রোতা সঞ্জয় পরিডা, লোপামুদ্রা পরিডা, অম্বরীশ পরিডা, মনোরমা সামন্তরায়, রঘুনাথপুর রঙ্কাল, আরকি পাটনা, কেন্দ্রাপড়ার লেখন্তি।
1: সব রবিবার পরে মো পছন্দ এথর বি মনছুয়া হয়েছে।
0: বিশেষ করে ফোন ইন রে কথা হেবা, শ্রোতাঙ্ক দুঃখ সুখ শুনিবা খুব ভালো লাগে।
1: প্রিয় শ্রোতা বন্ধু, দেশটি ইচ্ছাপুর শ্রী বলদেবজী কেন্দ্রাপড়ার লেখন্তি।
0: কার্যক্রম অতীব উপভোগ্য থিলা। প্রারম্ভে রজ সঙ্গীতর মূর্ছনা মন প্রাণকু পুলকিত কলা।
1: রজ সম্বন্ধিত কবিতাগুলিক চমৎকার থিলা।

0: প্রিয় শ্রোতা বন্ধু রমেশ চন্দ্র বেহেরা আয়তপুর কটক লেখা
1: মো পছন্দ কার্যক্রম সবু শ্রোতা বন্ধু মানুষ আন্তরিকতা কার্যক্রম সরস সুন্দর করেপারিছি
0: কোণী শ্রোতা দুঃখে ফাঙ্গি পড়লে আগক যাওয়া উৎসাহ দিয়ে মনর কষ্ট ভুলে যাই পুঁজি ছিড়া হওয়া প্রেরণা দেওয়া মহত্বপূর্ণ অটে
1: কবিতা গুড়ি বি মনকু আহ্লাদিত করুছি স্বচ্ছতা উপরে গুরুত্ব দিয়া যাচ্ছে
0: দিব্যাঙ্গ এবং দৃষ্টিবাধিত মানে মনোরঞ্জন সহ হিতোপদেশ পাচ্ছেন
1: আদরর শ্রোতা বুলু পট্টনায়ক ঘসিপুরা আনন্দপুর কেন্দুঝরর লেখা
0: মো পছন্দ কার্যক্রম শ্রোতা হৃদয় ছুঁ যাই মো পছন্দ কার্যক্রম শ্রোতা মধ্যে অত্যন্ত মধুর ও নিবিড় সম্পর্ক সৃষ্টি করেপারিছি
1: কার্যক্রম উপস্থাপনা সাক্ষাৎকার ও রজ গীত সব ভাল ও সুন্দর হয়েছিল নমিতা আপা এবং জসমিন আপা শুভেচ্ছা ও ধন্যবাদ
0: প্রিয় শ্রোতাবন্ধু সূর্যমণি নাথ জয়ন্তী নাথ হাতিবাড়ী সুকিন্দা যাজপুর লেখা
1: আকাশবাণী কটক কেন্দ্রর প্রচারিত মো পছন্দ কার্যক্রম আমার সবুঠ প্রিয় কার্যক্রম অটে
0: রবিবার শুণবাই আমি অপেক্ষা করে রয়েছে
1: সমস্ত শ্রোতাবন্ধু মানুষ মধুর বার্তাপ কবিতা আবৃত্তি মনমুগ্ধকর সঙ্গীত শুনে সময় কিপর চাল যায় আদৌ জনাপড়ে না

0: প্রিয় শ্রোতা বন্ধু প্রফেসর ডক্টর শান্তনু কুমার নায়ক উত্তঙ্গর রামবাগ যাজপুর লেখেন, মৌসুমী বর্ষা সহ মেঘুয়া পাগরে সুলসুলিয়া পবনর বাসনারে মো পছন্দর সঙ্গীত শ্রোতা নিজ নিজের পরিচয় ও কবিতা বেশ উপভোগ্য হয়ে পারিছে। সুন্দর উপস্থাপনা কার্যক্রমকে অধিক মধুময় করে দিয়েছে। সতরে মো পছন্দ বেশ স্বাগতযোগ্য কার্যক্রম। বিশেষ করে নমিতা আপা ও জসমিন আপা মনমুগ্ধকর উপস্থাপনা শ্রোতা মানুষ বাঁধি রাখিপারুছি। মো পছন্দ হি মো পছন্দ তথা সবুরি পছন্দ। মো পছন্দ কার্যক্রমের সমস্ত পাখুড়া গুড়িক বেশ আকর্ষণীয় ও সমাজের সচেতন সৃষ্টি করে পারুছি।
1: উপস্থাপিকা দুই জনকর যুগ উপযোগী উপস্থাপনা সমাজকে বিভিন্ন সচেতনতার মার্গদর্শন ও সুন্দর সুন্দর সঙ্গীত ভেটি দিয়ে মো পছন্দ কার্যক্রমকে জীবন্ত করে দেউছন্তি।
0: বর্তমান আকাশবাণীর সবুঠারু লোকপ্রিয় কার্যক্রম মো পছন্দ।
1: মো পছন্দর জনে সচেতন শ্রোতা ভাবে সমস্ত শ্রোতা গুরুজন বন্ধু ও সচেতন নাগরিকঙ্কু মো পছন্দ মাধ্যমে নিবেদন,
0: প্লাস্টিকর ব্যবহার কম করন্তু, কাগজ ও কপড়ার ব্যবহার বেশি করন্তু।

আম আদরর শ্রোতা ভী ইন্দুমতী বারিক শ্যামপুর ধামনগর ভদ্রক লেখা সথি মো পছন্দ তুমি খালি মোর পছন্দ নুহে তুমি আমার সভিঙ্কর পছন্দ তুমি আমার সভিঙ্ক পাই অমূল্য রত্নটিয়ে তোমার কৈপদ সঙ্গীত ভরা সুমধুর বাণী শুণবা পাই নিষ্ঠা একগ্রতরে চাহি বসি থাকে গোটিয়ে সপ্তাহ যায়। তুমি আমার সুখ দুঃখর সাথী, যে যেতে দুঃখরে থিলে বি তোমার স্নেহবোল মিঠা কথাপদ শুণিদেলে তা দুঃখ দূরেই যায়। তুমি সাথে আনি যে অপা দুই জন আমাকে উপহার দিয়েছেন্তি সে অপা দুই জনক উপরে কাহার নজর নলাগু। তুমি যেতে পুরোনা হেউছ সেতে নুয়া নুয়া লাগুছ। তুমি সরস সুন্দর ভাবে গড়ি তোলিছেন্তি সেই অপা দুই জন, সেই অপা দুই জনক পাখে আমি চির ঋণী।

0: সে পর্যন্ত সন্ধির কোনসি অর্থ না।
1: দেখুছি এ রাষ্ট্র রক্ষা যজ্ঞরে রাণী শেষকু বলি পড়িবে।
0: ইহা ব্যতীত অন্য উপায় কিছু না।
1: উপায় নথিলে নথাও, নির্লজ অমাত্যঙ্কর এপরি হীন প্রস্তাব পুনর্বার শুনিবাকু মু ইচ্ছা করুনি।
2: এই ছোট কথাটি পাই এতে বড় উপদ্রব কাহিকি? দাসী, মো কণ্ঠ শুখিবাকু লাগিলাণি। দেখ,
1: হও, মু এবে ইচ্ছা করুছি যে অমাত্য নিজ মন্ত্রণা কক্ষকু যাআন্তু। মু এঠারে কেবল রাণী নুহে, জনে স্ত্রী মধ্যে। নিজকু স্বামী কহুতুয়া পুরুষকু মু কিছি কহিবাকু চাহুছি, রাজাঙ্কু নুহে।
2: আরে আরে রুহ অমাত্য, রুহ, মু মধ্য বি যাউছি।
1: না, বসন্তু এঠি।
2: হ্যাঁ, তু মতে কোন কইবাকু চাউছু?
1: কোন একুটিয়া এঠারে ভয় লাগুছি? বসন্তু আর শুনন্তু, মো পিতা উপহার স্বরূপ কন্যাদান করিথিলে, তা বলি গুপ্ত সম্রাট কন নিজ পত্নীকু উপহার ভাবরে শত্রু হাতরে টেকি দেবে। মো আড়ুকু চাহান্তু, মো স্ত্রীত্ব কোন এতিকির অধিকারিণী নুহ যে নিজকু স্বামী বলি বুঝুতবা পুরুষ তা জীবনকু পণ লগাই পারিব।
2: তু তু সুন্দর, আ কেতি সুন্দর হতে, কেতি সুন্দর, কিন্তু স্বর্ণ নির্মিত কটুরী উপরে মুগ্ধ হই তাকু কিয়ে কোন নিজ হৃদয়ে বিদ্ধ করি পারিব? তো সৌন্দর্য, তো নারীত্ব অমূল্য হই পারে, হেলে নিজ পাই মু নিজে কেতে আবশ্যক তু সে কথা মোটে যাই।
1: মু তুম পাদ ধরুচি, মু গুপ্ত কুলর বধু হই এ রাজ পরিবারকু এই বিশ্বাস নি আসিছি যে।
2: আ সে সব মু শুনিবাকু ইচ্ছা করে নাই।
1: মোর রক্ষা কর, মোর আউ নিজ গৌরবর রক্ষা কর মহারাজ। আজি মু শরণ প্রার্থিনি, মু স্বীকার করুছি যে আজি পর্যন্ত মু তোমার বিলাস সহচরী হেই নাই, কিন্তু মোর সে অহংকার, সে অহংকার ভাঙ্গি যাইছি। মু তোমার হে রইবি, রাজ্য আউ সম্পত্তি থিলে রাজাকু অনেক রাণী আউ পুরুষকু অনেক স্ত্রী মিলিযিবে, কিন্তু ব্যক্তির সম্মান নষ্ট হয়ে গেলে তাহা পুনর্বার মিলিবনি।
2: ওহ ছাড় ছাড় মতে, ওহ তোর সে ঘাতক স্পর্শ অতি উত্তেজনা পূর্ণ, মু তোর না তু মোর রাণী, যা তোতে যাবাক হব, তু উপহারর সামগ্রী। আজি যদি মু তোতে অন্য কাহাকু দেবাকু ইচ্ছা করে সেথিরে তোর আপত্তি করব।
1: নির্লজ মদ্যপ ক্লিব, ওহ মোর তাহলে কেহি রক্ষক নাহি। না, মু নিজে নিজকু রক্ষা করিবি, মু উপহাররে সমর্পিত হেলা ভলি বস্তু শীতল মনি নুহে। মো ভিতরে রক্তর তরল লাল রঙ রহিছি, মোর হৃদয় উষ্ম, সেথিরে আত্মসম্মানর জ্যোতি প্রজ্বলিত হউছি, তার রক্ষা মু নিজে হি করিবি এই কুরবানরে।
2: হ্যাঁ, তু কোন মতে হত্যা করিবু?
1: তমকু হত্যা? না, তমে বঞ্চি রুহ, মেন্ধা ভলি তুম জীবনটা ছোট, তাকু মু নেবিনি, মু নিজ জীবনকু শেষ করিদেবি।
2: হত্যা, হত্যা, মু এঠারু পলায়, পলায়।
3: হত্যা? কে কাকে হত্যা কলা?
1: কুমার, তমকু বি কোন এতিকি বেলে আসিবাকু থিলা? মু প্রার্থনা করুছি তমে এঠারু চালি যাও, মোর এ অপমানিত স্থিতিরে মতে নির্বাসন দেখিবা পাই কোনসি পুরুষর অধিকার নাহি, মৃত্যু চাদর দ্বারা নিজকু মতে ঘোড়াই হবাকু দিও।
3: দেবী, জীবন হচ্ছে বিশ্বর সম্পত্তি, প্রমাদ হেউ কি ক্ষণিক আবেশ হেউ অথবা দুঃখর কাঠিন্য হেউ তাকু নষ্ট করিবা ঠিক নুহে। মু জানিপারিবি কি গুপ্তকুল লক্ষ্মী আজ এভাবে ছিন্নমস্ত অবতার নেবাকু কাহিকি ইচ্ছা করছন্তি?
1: না, আউ মু মরিবিনি, কারণ তমে আসি যাইছ, মোর শিবিকা সহিত চামর সজ্জিত অশ্ব উপরে বসি তমে হি সেদিন আসিথিল। না, মো সহিত আসিলা বেলে তমর বিশ্বাসপূর্ণ মুখমণ্ডল
4: କଣ ପାଇଁ ଏତେ ପ୍ରସନ୍ନ ଥିଲା?